পঞ্চকুলা সেক্টর 9 সে আশুর চৌক অশ্বনী চৌক আর গোবিন্দ চৌক, মানগুড়ি দিল্লি সে জন সিনা বিহার সেক্টর আর সুমন সরিতা এস এম জাভেদ শগুফতা অঞ্জুম আর গুমরা ঝাড়খণ্ড সে হমারে প্রোগ্রাম মে শামিল হুয়ে আপনি ফরমাইশি মেল কে সাথ আর ইসি নগমে কো সুননা চাহা হ্যায় বিদর্ভা কোর্ট সে কি সঞ্জীব ডাবে রাও ডক্টর রসিকা ডাবে রাও ডক্টর কস্তুম্বু ডাবে রাও আর রাম শাস্ত্রী সাহিব নকভি আর চৌধুরী সুব্রত কলকাতা সে ইনকা ফরমাইশি মেল হমে মিলা হ্যায় জফরগঞ্জ জাহানাবাদ বিহার সে ইন্তজার অঞ্জুম আলমারা আর ইনকে সাথী শকিল আহমদ ইদ্রিসি মোইন অনসারি আর তসলিম অনসারি কা ইয়ে ফরমাইশি মেল হমে মিলা হ্যায় বরেলি সে আগলা ফরমাইশি মেল হম তক পৌঁছা হ্যায় আয়া হ্যায় আজমীর শরীফ রাজস্থান সে গুলনাজ বেগম হাশমি সৈয়দ আলম হাশমি আর মোহাম্মদ আলম হাশমি তো চলিয়ে সামাইন ইসি নগমে কে সাথ মে নগমা ইজাজত চাহুঙ্গি আর আপকো লিয়ে চলতি হুঁ চাঁদ কে উস পার।